আসরের শুরুতে একটি বিশেষ সূচনা। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্টের পদের জন্য তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান, বয়সের ঊর্ধ্বসীমা 31 আগস্ট 2026 তারিখে 40 বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরমের পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।

এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গোত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6টা বেজে 15 মিনিটে শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8টা বেজে 30 মিনিটে শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুর

0: এর উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি রানীচঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় অনেক জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝড় ও হাওয়ার দরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তটবর্তী এলাকায় বায়ুর গতি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।
1: ইন্ডিয়াস গ্রেটেস্ট ট্রেজার্স আর নট জাস্ট ইটস মনুমেন্টস, দে আর ইটস পিপল, কালচার।

0: বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। 22শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।
1: India's greatest treasures are not just its monuments, they are its people, culture, and untold stories. The Ministry of Information and Broadcasting, through Prasar Bharati, proudly presents Gems of India, a national initiative inviting creators to showcase the unique identity of their districts. Whether it's culture, heritage, tourism, festivals, cuisine, handicrafts, local heroes, or hidden destinations, your story matters. Create a 1 to 3 minute video, reel, documentary, podcast, or vlog and upload it on the MyWaves platform. Entries will be judged on authenticity, creativity, storytelling, technical quality, and community impact. Exciting prizes await. 50,000 rupees at the district level, 2 lakh rupees at the UT level, and 5 lakh rupees at the national level. Celebrate your roots. Inspire the nation. Gems of India, because every district has a story worth telling.
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2 লাখ টাকা এবং জাতীয় স্তরে 5 লাখ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
0: শ্রদ্ধাভাজনের সুর আসরে এবারে শুনবেন শ্রী রবীন্দ্রনাথ রায়ের সম্পর্কে, রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। প্রবীণদের হাত ধরেই নবীনদের পথ চলা, কারণ প্রবীণরা অভিজ্ঞতায় পরিপূর্ণ, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আজ শ্রদ্ধাভাজনের আসরে আলাপ করব এমনই একজন প্রবীণের সঙ্গে যিনি অভিজ্ঞতায় পরিপূর্ণ, তার থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, জানার আছে। আজকে তিনি তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ রায়। নমস্কার রবীন্দ্রনাথ বাবু।
3: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে জিজ্ঞেস করব, আপনি তো এখন অবসরপ্রাপ্ত, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেন, দীর্ঘ কত বছর কাজ করেছেন?
3: আমি আন্দামান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে চাকরি করতাম। 1982 সালে আমি এই ডিপার্টমেন্টে ঢুকেছি অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার।
0: আচ্ছা।
3: আর রিটায়ারমেন্ট হয়েছে 2016 সালের 31st January।
0: আচ্ছা।
3: এই দীর্ঘ প্রায় 34 বছর
0: আপনি কাজ করেছেন,
3: সময়কালটা।
0: অবসরপ্রাপ্ত হওয়ার পর আপনার প্রায় 10 বছর কেটে গেছে।
3: হ্যাঁ।
0: আপনি কি আন্দামানেরই বাসিন্দা, না ছেলেবেলার কথা বলুন, আপনার জন্ম থেকে শুরু করে

0: ছেলেবেলাটা কোথায় কেটেছে, কেমন ভাবে কেটেছে সেটা আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানান।
1: আমার জন্ম কলকাতার কাকুরগাছিতে, 13 জানুয়ারি 1956। এখন যেখানে ডক্টর বিধানচন্দ্র শিশু হসপিটাল আছে, একদম ওর খুব কাছেই ছিল যেখানে জন্ম হয়েছে সেই জায়গাটা।
0: আচ্ছা,
1: ওই বিধানচন্দ্র শিশু হাসপাতাল যখন তৈরি হচ্ছিল, তখন আমরা, আমার ছোট ছোট যে আমরা বন্ধু বান্ধব ছিলাম, ওখানে লুকোচুরি খেলতাম
0: আচ্ছা
1: ওই বিল্ডিংয়ে।
0: আচ্ছা
1: ওখানেই কাছাকাছি পূর্ব কলিকাতা হাই স্কুল বলে একটা স্কুল ছিল,
0: আচ্ছা,
1: ওই স্কুলেই প্রাইমারি স্টেজে যে পড়াশোনা সেটা ওখানেই করেছি। ওখান থেকে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করার পরে আমরা ওখান থেকে চলে যাই দমদম এয়ারপোর্টের 2 নম্বর গেটে, ওখানে মতিলাল হাই স্কুল ছিল,
0: আচ্ছা,
1: ওখানে ক্লাস 7 ভর্তি হই। আর একটা কথা বলে রাখি যে আমাদের পৈতৃক সম্পত্তি বলতে যা বোঝাবে, পৈতৃক বাড়ি সেটা ছিল না। না থাকার কারণ হচ্ছে 1950 সালে আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের ফরিদপুরে আমাদের বাড়ি ছিল,
0: আচ্ছা,
1: ফরিদপুর 30 হাটি গ্রাম, তো সেখান থেকে 1950 সালে আমার বাবা সপরিবারে এই দেশে চলে আসেন।
0: আচ্ছা,
1: এবং এর পেছনেও একটা ছোট্ট কাহিনী রয়েছে, আমরা ওই দেশ থেকে এসেছি 1950 সালে।
0: আচ্ছা, 1950-এ, হ্যাঁ, দেশভাগের পর।
1: হ্যাঁ, হঠাৎ করে আমাদের বাড়িতে রাত্রিবেলা ডাকাত আসে। ডাকাত
0: সেই যুগে
1: এসে,
0: খুব ডাকাত পড়তো,
1: হ্যাঁ
0: তাই
1: খুব
0: তো?
1: ডাকাত পড়তো। সেই ডাকাত, আমার বাবা আসলে খুবই পরোপকারী মানুষ ছিলেন আর সাধু ব্যক্তি ছিলেন,
0: আচ্ছা,
1: সম্পূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাসী, সাধন ভজনেই ব্যস্ত থাকতেন। আশেপাশের গ্রামের সমস্ত মানুষেরা আমার বাবাকে ভীষণ ভীষণভাবে শ্রদ্ধা করতেন।
0: আচ্ছা,
1: এমনকি এমনও শুনেছি যে আমার বাবাকে এক গ্রাম থেকে আর গ্রামে যেতে গেলে তারা পায়ে হাঁটিয়ে নিয়ে যেত না, বড় বড় ওই এরা ওখানে ধামা বলে, বড় বড় ধামা বাবাকে ওর মধ্যে বসিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে যেতেন,
0: আচ্ছা,
1: এত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন আমার বাবাকে। ডাকাত পড়াতে পূর্ণিমার রাত ছিল,
0: আচ্ছা,
1: তো রাত্রিবেলা অনেক গভীর রাতে বাবা বাইরে বেরিয়েছিলেন প্রাকৃতিক কারণে, তো হঠাৎ করে মনে হচ্ছে যে বড় বড় গাছপালা ওখানে, তার পেছনে খস খস করে আওয়াজ হচ্ছে, পাতার উপরে হাঁটাচলা করলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। তো বাবা বুঝতে না পারে জিজ্ঞেস করছেন, কে তোমরা, কারা তোমরা, কে দাঁড়িয়ে আছে ওখানে? তখন দেখা গেল প্রায় 6 ফুট লম্বা এবং মানে খুব সুন্দর বলিষ্ঠ চেহারা, সে সামনে এসে দাঁড়ালো, এসে বলছে যে আমার বাবাকে সবাই অনন্ত গোসাই বলে ডাকতেন, তো আমার বাবাকে বলতেন যে আপনাকে আমি চিনি আর আপনাকে আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি এক কাজ করছি, এসেছিলাম আপনার বাড়িতে ডাকাতি করতে,
0: আচ্ছা,
1: কিন্তু আপনার বাড়িতে আমি ডাকাতি করব না, আমি পাশের কোনো একটা জায়গাতে কিছু একটা ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছি, কিন্তু আপনার পেছনে লোক লেগে গেছে, আপনি কালকেই যেভাবেই হোক চলে যান,
0: আচ্ছা,
1: তা না হলে আপনি মারা পড়বেন। মানে ওই সময়তে তো আপনারা জানেনই দ্বি জাতিতত্ত্ব অনুযায়ী দেশভাগ হয়েছিল,
0: দেশভাগ হয়েছিল।
1: বললেন যে আমি পাশের গ্রামে একটা ছোটোখাটো ডাকাতি করে চলে যাচ্ছি,
0: আচ্ছা,
1: আপনার বাড়িতে আমি ডাকাতি করছি না,
0: হ্যাঁ,
1: কিন্তু আপনি থাকতে পারবেন না, আপনি কালকের মধ্যেই চলে যাওয়ার ব্যবস্থা করুন, তা নাহলে পরে আপনি মারা পড়বেন,
0: আচ্ছা,
1: আপনার শত্রুপক্ষ আছে এখানে। সপরিবারে বাবা চলে আসেন আমাদের এখনকার পশ্চিমবঙ্গে, প্রথমে এসেছিলেন হাতিবাগানের এখানে কোনো একটা অঞ্চলে।
0: তখন আপনার জন্ম হয়ে গেছে?
1: না না, আমার জন্ম 56,
0: আচ্ছা,
1: আর এই ঘটনাটা ঘটেছে 50 সালে, 1950।
0: আচ্ছা,
1: তা আমার আগের যে দাদারা, তাদের জন্ম সবার ওই সময়তে
0: হয়ে গেছিলো।
1: আমার দাদা যে আমার মেজদা, বিশেষ করে ওনার জন্যই আমাদের এই আন্দামানে আসা। আমার মেজদা শান্তিরঞ্জন রায়, যে আমাদের এখানকার এই অল ইন্ডিয়া রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন।
0: আচ্ছা,
1: আমার দাদা 78-এ পোস্টন টেলিগ্রাফের একজন স্টাফ হিসেবে কলকাতা থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছিলেন।
0: আচ্ছা,
1: সেই সুবাদে আমার ছোট ভাই রামশঙ্কর রায় এবং আমি, আমাদের শিক্ষার যে গণ্ডিটা সেটা যতটুকু পেরেছি পড়াশোনা করার পরে, আমরা বিভিন্ন সময়তে এখানে এসেছি 78-এর পরে। তো আমার ছোট ভাই এখানকার এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষকের চাকরি পেয়েছিলেন, আমি 81-এ এখানে আসি, তারপরে এখানকার আন্দামান পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিয়ে চাকরিতে চান্স পাই। কর্মজীবনে আমাকে প্রথমেই পাঠানো হলো কদমতলায়,
0: আচ্ছা,
1: কদমতলায় জারবাইন ফ্যাক্টরির এরিয়ায়, এবং আমাকে যে

0: এরিয়াটা দেওয়া হয়েছিল, সেখান থেকে জারোয়া ইনফেস্টেড এরিয়া শুরু এবং ওখান থেকে ক্যাম্প শুরু, ক্যাম্প নাম্বার 3, ক্যাম্প নাম্বার 10, ক্যাম্প
1: আচ্ছা,
0: নাম্বার 15, এই যে অঞ্চলটা, এই টোটাল জায়গাটাতেই আমাকে ডিউটি করতে হয়েছে 10 বছর। এবং কদমতলার যে ওয়াটার সাপ্লাই, ওখানে একটা ছোটোখাটো ড্যাম মতন আছে, ওইটার একেবারে সার্ভে করা থেকে শুরু করে ওই ড্যামটা কমপ্লিট করা, 56 কিলোমিটার পাইপলাইন বসানো,
1: আচ্ছা,
0: স্লোসান ফিল্টার বেড, র ওয়াটার ট্যাঙ্ক, ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্ক, এই সমস্ত কিছুর কাজ আমার হাতেই হয়েছে যেই
1: আচ্ছা
0: থাকাকালীন।
1: আচ্ছা,
0: আর ওখানে 3টে ব্রিজ আছে কদমতলা থেকে রঙ্গত যাওয়ার পথে,
1: আচ্ছা,
0: কালুনালা ব্রিজ, ছোটা ধীরনালা ব্রিজ আর বড় ধীরনালা ব্রিজ। এই 3টে ব্রিজই, কালুনালা ব্রিজটা 90% আমার হাতেই তৈরি, ছোটো ধীরনালা ব্রিজ এবং বড় ধীরনালা ব্রিজ যেগুলো, ওগুলোর ধরুন 60% আমার হাতে তৈরি, কারণ ওর বেজের যে কাজগুলো ওগুলো অন্য জুনিয়র ইঞ্জিনিয়ার করে তারা চলে গেছিলো, এবং
1: আচ্ছা
0: তারা সব সিপিডাব্লিউডির জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন।
1: আচ্ছা,
0: আর
1: তারপরে সেই কাজগুলো আপনার তত্ত্বাবধানে
0: আমার
1: হয়?
0: তত্ত্বাবধানে কমপ্লিট হয়েছে। আর 1992-তে আমি কদমতলা থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছিল রঙ্গতে।
1: আচ্ছা,
0: রঙ্গতে বেশি দিন ছিলাম না, 6-7 মাস থাকার পরে ওইখান থেকে আমাকে পোর্টব্রাডে ট্রান্সফার করা হয়। তো পোর্টব্রাডে এসে আমি 2001 পর্যন্ত এখানেই ছিলাম। এইখানে থাকাকালীন ভাতুবস্তি পাওয়ার সাবস্টেশন আছে, ওই পাওয়ার সাবস্টেশনটা মাধ্যমে মানে আমার তত্ত্বাবধানেও তৈরি হয়েছে।
1: আচ্ছা,
0: কিরলস্কর কোম্পানি ইলেকট্রিক্যাল সাইডের কাজগুলো করেছে,
1: হুম,
0: আর সিভিল সাইডের যে কাজগুলো সেগুলো আমি করেছি।
1: আচ্ছা,
0: ভাতুবস্তি স্কুল, ভাতুবস্তি স্কুলটারও মোর দ্যান 60% হাতে তৈরি,
1: তত্ত্বাবধানে হয়।
0: আমার তত্ত্বাবধানে তৈরি। ওটা চিরাটাপুর যাওয়ার রাস্তায় বিডনাবাদ ব্রিজ,
1: হ্যাঁ,
0: ওটাও আমার তৈরি করা।
1: হুম,
0: আর একটা কথা বলি যেটা আমার মনের মধ্যে সবসময় খুব ঘোরাফেরা করে, এই স্কুল লাইনে উমিন্দার বলে একটা ছেলে আছে, সেলুলার জেলের যে নাকি ওই কেয়ারটেকার ছিল
1: আচ্ছা,
0: তার ছেলে, ও আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। আমি একদিন ওকে বললাম, তুই এক কাজ কর, স্টাডি লিভ নে, স্টাডি লিভ নিয়ে ডিপ্লোমাটা কমপ্লিট করে আয়, এসে যাতে তোর প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যায় তার ব্যবস্থা কর। ও দেখলাম আমার এই সাজেশনটা এমনভাবে নিয়েছে যে ও অ্যাপ্লিকেশন দিয়ে স্টাডি লিভ স্যাংশন করিয়ে পড়তে চলে গেছে পরবর্তীকালে। তখন আমি রিটায়ার করে গেছি। তারপরে হঠাৎ করে একদিন আমার সঙ্গে দেখা, ও একদম সেই পায়ে পড়ে প্রণাম করছে আমাকে। আমি বলে কী হয়েছে? বলছে, স্যার আপনার এই সাজেশনটার কারণে আমি ওই ডিপ্লোমা কমপ্লিট করে এসেছি, আমি এখন সিনিয়র লিস্টে 1 নম্বরে আছি,
1: আচ্ছা, বাহ,
0: এবং সামনে আমার প্রমোশন হবে। তো ও এখন জয়ী হয়ে গেছে কিনা আমি ঠিক জানি না, আমার সঙ্গে
1: আচ্ছা
0: অনেকদিন হয় দেখা হয় না,
1: আচ্ছা,
0: তবে এখনও যে কোনো জায়গায় দেখা হলে একদম পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো
1: বাহ,
0: এই জিনিসটা হচ্ছে একটা বড় পাওনা,
1: একটা বড় প্রাপ্তি।
0: হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে কদমতলায় যখন যাই, কদমতলার পুরনো মানুষগুলো তো আর নেই,
1: হুম,
0: অনেকেই মারা গেছে,
1: সেই
0: অনেকেরই শারীরিক অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যে
1: কিছু
0: তারা এত ঘর থেকে বেরোতে পারে না।
1: বেরোতে পারে না। হ্যাঁ,
0: আমি একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলাম,
1: আচ্ছা,
0: ওই কদমতলায় যখনই বাইরের কোনো আইল্যান্ডের টিম আসতো খেলতে,
1: হ্যাঁ,
0: তখন ওখানকার যুব সম্প্রদায় আমাকে ডেকে নিত কদমতলার হয়ে খেলতে হবে। তো সেই সময়কার যে ছেলেরা ছিল, আমরা একসঙ্গে ফুটবল খেলেছি, তারাও এখন আমার মতন বৃদ্ধ হয়ে গেছে,
1: আচ্ছা,
0: বয়সের চাপে
1: সেই,
0: তারাও এখন চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু আমি যদি কখন ওখানে যাই, ওরা যদি খবর পায় যে আমি ওখানে এসেছি, সবাই ভিড় করে আসে আমাকে দেখতে, আমার সঙ্গে কথা বলে,
1: এত আন্তরিকতা
0: এত
1: ছিল।
0: আন্তরিকতা। আমি একটু গান বাজনাও করি, কারণ আমাদের
1: আচ্ছা
0: ঘরটা হচ্ছে গান বাজনার।
1: আচ্ছা,
0: আমার বাবা, আমার বাবার লেখা আমি যে কটা গান হাতে পেয়েছি আর কি,
1: হুম,
0: আমি সেইগুলো দিয়ে একটা বই ছাপিয়েছি
1: আচ্ছা,
0: বাবার গান।
1: তো আপনার জীবনের কাহিনী তো শুনলাম, খুব ইন্টারেস্টিং, আর খুব ভালো লাগলো শুনে। আপনি এত বড় উচ্চ পদে ছিলেন, কিন্তু আপনার সঙ্গে কথা বলে লাগলো আপনি একদম মাটির মানুষ। তো এই যে আপনি অভিজ্ঞতা, এই যে ছোট ছোট অভিজ্ঞতার কথা বললেন, আন্দামানের বিভিন্ন এলাকায় আপনি ছিলেন, সেখানের অভিজ্ঞতা, আপনার কর্মসূত্রে যেখানে যেখানে ছিলেন সেখানকার অভিজ্ঞতা, এই যে পথ চলাটা, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আন্দামানের কতটা পরিবর্তন হয়েছে, মানে সামাজিক দিক দিয়ে বলছি, অর্থ পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন যেটা সত্যি ভালোর জন্য হয়েছে?
0: এতক্ষণ ধরে কদমতলা সম্বন্ধে বললাম এবং আমাদের পোর্টব্লেয়ারের সময়টা বলেছি,
1: হ্যাঁ,
0: একটা চ্যাপ্টার আরেকটু আমি অ্যাড করব।
1: হুম,

0: আমার মায়াবন্দরের সময়টা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাটবেতে।
1: আচ্ছা,
0: ওই 26 তারিখ ভোরবেলা 25শে ডিসেম্বরের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে যখন ফিরছিল, তখন উইথ ফ্যামিলি একদম জিপ সহ সমুদ্রের মধ্যে জলে ঢুকে গেছে, পুরো ফ্যামিলিটা চলে গেছে,
1: চলে গেছে।
0: শুধু ওনার ওই জিপের যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভার ওর বাচ্চাটাকে নিয়ে জিপ থেকে বাইরে বেরিয়েছিল। আর ওই সময়তে এই সুনামি জল এসে জিপ শুদ্ধ পুরো পরিবারটাকে নিয়ে চলে গেছে, শুধু বাচ্চাটা বেঁচে আছে। আচ্ছা, এটা গেল ওই দিক। আর একদিকের কথা বলি, মায়াবন্দরের কথা, যে 26শে ডিসেম্বরে যখন এই ঘটনাটা ঘটলো, আমি মায়াবন্দরে যে কোয়ার্টারটা ছিলাম একদম সমুদ্রের পাড়ে,
1: আচ্ছা,
0: মানে আমার কোয়ার্টার থেকে যদি গড়িয়ে পড়ে তাহলেও অন্তত 20 মিটার নিচে গিয়ে পড়বে, নিচে গিয়ে, হ্যাঁ নিচে গিয়ে পড়বে, তারপরে যে সমুদ্রে ঢুকে যাবে আর কি, এরকম জায়গায় আমার ফ্ল্যাট, আমার এটা কোয়ার্টারটা ছিল। তো ওই দিন ভোরবেলা যখন এই ঘটনাটা ঘটছে, তখন আমি বাইরে বেরিয়ে কিছুতেই এগোতে পারলাম না, প্রচণ্ড ঝাঁকুনিতে ফুটপাথটা ফেটে মানে ফাঁক হয়ে গেল।
1: আচ্ছা,
0: আমি পাশে পড়ে গেলাম, ওখানে একটা আম গাছ ছিল, ভাগ্য ভালো আম গাছটা ভেঙে পড়েনি।
1: আচ্ছা,
0: আমি কোনোরকম এসে বারান্দার যে পোস্ট, কাঠের পোস্ট, ওই কাঠের পোস্টটা ধরে দাঁড়াতে পারলাম। তারপর অনেকগুলো ঝাঁকুনি দিল, তো কোনোরকম নিজেকে বাঁচালাম। আর আমি একা ছিলাম, আমার
1: ফ্যামিলি ছিল,
0: আমার ফ্যামিলি ওই সময় তো পোর্টবেড়ে এসেছিলো,
1: মানে
0: আমাদের কোনো আত্মীয় স্বজন আসার কথা ছিল কলকাতা থেকে।
1: আচ্ছা,
0: ওই জন্য ও চলে এসেছিলো এখানে, আমাদের ঘর হচ্ছে নিউ পাহাড়গাঁওতে। এখানে ওই সময়তে এতে মায়াবন্দরে দেখেছি 7খানা বাড়ি ভেঙে পড়েছে, সাতখানা বাড়ি পড়েছে,
1: আরসিসি না,
0: ওগুলো সব হচ্ছে প্রাইভেট, নিজেদের বাড়ি আর কি,
1: ওহো আচ্ছা,
0: গভর্নমেন্টের বাড়ি না। গভর্নমেন্টের কোয়ার্টার ফোয়ার্টারগুলো একদম ঠিকঠাক ছিল।
1: আচ্ছা,
0: আমাদের একটা ব্যাপারে আমরা গর্ব করতে পারি, যে গুজরাট মুজরাট অন্যান্য জায়গাতে ভূমিকম্পতে যে অবস্থাগুলো হয়েছে, বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে গভর্নমেন্ট বিল্ডিং পর্যন্ত, কিন্তু আন্দামানে একটা গভর্নমেন্ট বিল্ডিং ভাঙেনি,
1: এত বড় একটা,
0: হ্যাঁ এত বড় ঘটনা ঘটে
1: হয়েছিল।
0: হ্যাঁ, ওখানকার ওয়াটার সাপ্লাই, রোড অ্যান্ড বিল্ডিং, এই তিনটি জিনিসই পিডব্লিউর আন্ডারে।
1: আচ্ছা,
0: তো ওখানকার ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার আর আমি তিনজন জিপ নিয়ে বেরোতাম, টোটাল এরিয়াটা দেখতাম কোথায় কোথায় কী কী ক্ষতি হয়েছে আর সেগুলো কত তাড়াতাড়ি রিস্টোর করা যায়। এই রিস্টোরেশনের কাজে আমাদের প্রায় ওয়াটার সাপ্লাইতে 3 দিন না 4 দিন সময় লেগে গেছিলো, রাস্তাগুলোকে আবার যাতে গাড়ি ঘোড়া ঠিকঠাক চলতে পারে তার জন্য রিপেয়ার করতে আমাদের প্রায় 6-7 দিন লেগে গেল। এই সমস্ত হতে হতে যখন হঠাৎ করে আমার ডিপার্টমেন্ট থেকে জানানো হলো যে 62 জন মানে লেবার নিয়ে আমাকে যেতে হবে কার নিকোবর।
1: আচ্ছা,
0: তো মায়াবন্দর থেকে গভর্নমেন্ট থেকেই আমাকে একটা বোট দেওয়া হলো, সেই বোটে করে ওই 62 জন লেবার নিয়ে আমি গেলাম কার নিকোবর।
1: আচ্ছা,
0: সেখানে ডিসির হাতে ওই লেবারদের হ্যান্ডওভার করে তারপর ওখান থেকে আমি হেলিকপ্টারে চলে এলাম।
1: আচ্ছা,
0: তো এই যে ঘটনাটা ঘটলো, মায়াবন্দরে তো আরও কত ইঞ্জিনিয়ার রয়েছে, কত লোক রয়েছে, অন্য কত ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, কত কিছু আছে, কিন্তু তাদেরকে না পাঠিয়ে পাঠিয়েছে কিন্তু আমাকে। তো এটাও
1: আপনার একটা বড়,
0: আমার একটা বড় অভিজ্ঞতা আর কি, বড় অভিজ্ঞতা। ওই মায়াবন্দরেও ওখানকার লোকও আমাকে খুব ভালোবাসে আর কি, ভালোবাসার কারণে এইগুলোই।
1: আচ্ছা, তো রবীন্দ্রনাথ বাবু, আপনার সঙ্গে তো কথা বললাম অনেকক্ষণ, আমাদের কাছে সময়ের বড় অভাব, তো যাওয়ার আগে আপনি যদি আপনার একটা কবিতা পড়ে আমাদের শোনান তো খুব ভালো লাগবে, আপনার স্বরচিত কবিতা।
0: আসলে পুরাতনরা নবীনদের শেখাবে, নবীনরা শিখবে, তো নবীনরা যদি বিপথে চলে যায় তাহলে প্রবীণরা নবীনদের ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব গ্রহণ করতে হবে। এখনকার নেটওয়ার্কিং, অনলাইন কাজ, এই সমস্ত আমাদের সময় ছিল না,
1: না
0: আমাদের সময় তো এত যানবাহন ছিল না, আমাদের পায়ে হেঁটে অনেক দূর দূর যেতে হতো। এই আন্দামানে বাস সার্ভিস ভীষণ ভীষণ কম ছিল, অনেক জায়গাতে রাস্তাঘাটই ছিল না, বাস সেখানে যেতে পারতো না।
1: হ্যাঁ,
0: এখন যেহেতু নবীন আর প্রবীণের
1: কথা হচ্ছে,
0: কথা

0: হচ্ছে, তা তার উপরে মানে চিন্তা ভাবনা করে আমি একটা কবিতা লিখেছি,
1: আচ্ছা,
0: এবং আপনি যেটা বললেন সেটাকে মাথায় রেখেই আমি কবিতাটা পাঠ করছি। দুঃখের পরেই সুখ আসে ভাই, সুখের আশাই সুখ, নিরাশার ঝড় বয়ে গেল আবার আশায় বাঁধো বুক। এই তো সহজ সরল কথা, মনের কোণের গোপন ব্যথা, হারিয়ে যাওয়া আনন্দের তরুণ অরুণ মুক্তি। পুরাতনের রূপান্তর, নূতনের জয়গান, ভুলে গেলে চলবে না ভাই, যতই করো নবীনতার বড়াই। ডাকুক না কেন তোমার রঙিন মনে রঙিন প্রেমের বাণ, হোক না তোমার কাছে নবীনের কদর, যদি রঙিন নেশায় ধরো, রঙিন রসে ভরায় ভুধর, তবু মনে রেখো যার পরশ গুণের ছোঁয়ায় তুমি হলে আজ স্বর্ণ, সেই পুরাতন হল আজ আঁখি ঝলসিত মুক্তার পাশে পরশ পাথর যেমন কালো শক্তি।
1: বাহ, খুব সুন্দর হয়েছে কবিতাটা। উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, তার সঙ্গে সঙ্গে আপনার এই সাহিত্যের প্রতি এত ঝোঁক সেটা দেখেও খুব ভালো লাগলো, আর কবিতাটা খুবই সুন্দর হয়েছে রবীন্দ্রনাথবাবু। আর আজ আপনি আমাদের এখানে এসেছেন, এতটা সময় আমাদের দিয়েছেন, আপনার বহুমূল্য সময় এখানে আপনি দিয়েছেন, তো যেতে যেতে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে আজ শুনছেন রেডিওর মাধ্যমে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন?
0: সবাইকে একটা কথাই বলবো, যে যুব সমাজকে ঠিক পথে চালিত করার দায়িত্ব কিন্তু প্রবীণদের। প্রবীণরা যদি নবীনদের ঠিক পথে চালনা না করে তাহলে এরা বিপথে যাবে। শুধুমাত্র অর্থ উপার্জন করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য নয়, আমাদের জীবনের উদ্দেশ্য একটা সুন্দর সমাজ গঠন করা। আমরা যদি আমাদের নবীনদের ঠিক শিক্ষাটা না দিই, কীভাবে প্রবীণদের শ্রদ্ধা করতে হয়, কীভাবে প্রবীণদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনার দ্বারা ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে হয়, সেটা তাদের চিন্তা ভাবনায় ঢুকানোর দায়িত্ব প্রবীণদের। নবীনদের বয়স কম থাকাতে, তাদের অভিজ্ঞতা কম থাকাতে তারা নানান সময়ে নানান ধরনের ভুল সিদ্ধান্ত নেবে, যেমন আমরাও নিয়েছি আমাদের
1: জীবনে।
0: জীবনে আমরা যখন অল্প বয়সী ছিলাম তখন অনেক বিষয়ে অভিজ্ঞতা না থাকায় ভুল সিদ্ধান্ত নিয়েছি, আর সেই ভুল সিদ্ধান্ত থেকে অনেক কিছু শিখেছি। আর সেই শিক্ষা থেকে আমি অন্তত এখনকার যে নবীন সম্প্রদায় যাদের অভিজ্ঞতা কম কিন্তু তাদের তারুণ্য তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যে অনেক বড় বড় কাজ তারা করে উঠতে পারে, কিন্তু ভুল পথে চালিত হলে কোনো বড় বড় কাজই তাদের দ্বারা সম্ভব হবে না, যদি না প্রবীণদের কাছ থেকে তারা ঠিক ঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা অর্জন না করে।
1: ঠিক,
0: এটাই আমার নবীনদের প্রতি প্রবীণ হিসেবে আমার একটা উপদেশ।
1: রবীন্দ্রনাথবাবু, আপনি আজ আমাদের এই শ্রদ্ধাভাজনেশ্বর আসরে এসেছেন এবং এত কিছু আপনি জানালেন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে, আপনার ছেলেবেলা সম্পর্কে, খুব ভালো লাগলো শুনে। এটা সত্যিই খুব প্রেরণাদায়ক আপনার জীবনটা, আর সেটা যেন সবাই উপলব্ধি করতে পারে, যারা শ্রোতারা আপনাকে আজ শুনছেন রেডিওর মাধ্যমে তারা যেন উপলব্ধি করতে পারে এই জিনিসটা এবং নিজেদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে সেই কামনা করব। আর আপনি আজ আজকে আমাদের যে বহুমূল্য সময় আপনার দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, শ্রদ্ধাভাজনেশ্বর আসরে এতক্ষণ শুনছিলেন রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্রী রবীন্দ্রনাথ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছিলাম আমি, সঙ্গীতা।

আরতি মুখোপাধ্যায়ের এর গানটির সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।